রাসুবা দার নেপাল পে নাজদিকিয়ে মার্জে তিব্বত দার বিস্ত শিশু মে উতে ২০২০ শিশু মাহফুদুল খাবার সদেয়ান মাগামতে আমনিয়াতি ইজহার দোষান কে তাকরুন ১০০ ৬৫ জসদ আজ মানাদেগ সাইলজাদে কাজ সদে মাগামত এলম কারদান কে ৫৭৯ গার্দিশগার আজ জুমলে খরেজিয়ান মাহফুদুল আসার সদেয়ান কে আকসারে অনহা দার মাসিরে কৈলাশ মানসরোবর দার তিব্বত বা গোসাইন কুন্দ দার স্থানে বাগমতী নেপাল খারর দোষান অনহ ইজহার দোষান কে হাদিয়াকাল ৯৩ নফর আজ মরদুম আজ কিসমত হাই মুখতালিফ মানাদেগ আসিব দিদে নজাত ইয়াফতেয়ান্দ বে গুফতাই হায়াত গার্দিশগারি নেপাল আতবাই খারেজি মাফখুদুল খবর শুদে আজ কিশফর হাই মুখতালিফ আজ জুমলে ব্রিতানিয়া অস্ট্রেলিয়া আয়ালাত মুত্তাহিদে মালয়েজি আফ্রিকায় জনুবি ও হোল্যান্ড বার তিবগ গুজারিশাত ইন সাইল ভিরানগার তকরিবন দার সাত ৯ সুব বে ওয়াক্ত মহলি নেপাল আজ রুদখানে বুতে কোশি অবুর নমুদে ব মনাতিকে রাসুয়া বা ধান দিংরা তাহাতে তাসির গুজাসে সেপাস বে মনাতিকে ধান দিং নকোত বা চেতবান গোস্তারিশি অফতে বা হাদ্দেকাল বে চহর পুলে দায়মি বা চান পুলে মুয়াক্কাত আসিব রেসানি দে ইতেলাতে আউয়ালিয়ে নিশান মি দেহাত কে ইন সাইলে নাগহানিয়ে নশিয়া জলজলে বুদে কে ২২ রিজিশে বহমান বা রিখতান বরফ জুব শুদে বে রুদখানে বুতে কোশি গার্দিদে ইন সাইল নাগহানি দা রুদখানে বুত কোশি বাইসে এখতলাল উমদে দার মন্তকে রাসুবা শুদে বা নিগরানি হারা দার মরিদে তহফুজ গার্দিশগারান বা সাইরে আফরাদ মজুদ দার ইন মনাতিক আসিব দিদে ইজাদ খারদে আস মাখামাত ও সাজমান হাই ইমদাদি ও নাজাতি দার হাল তলাশ বারাই আরজিয়াবি ওয়াজিয়ত ও তাইন মহল মাফখুদিন গুজারিশ শুদে আন হায়াত গার্দিশগারি নেপাল হামচানিন শুমারে তেমাস হাই ইস্তেরারি রা বারাই গার্দিশগারান ও খানবাদে হাইশান কে বে দুম্বাল ইতেলাত ইয়া কোমাক হাস্তান মুন্তাশির কারদে আস শুমারে হাই তেমাস ইস্তেরারি শামিল শুমারে রায়গান ১-২-৩-৪ খত বিজয় ১-১-৪-৪ বা শুমারে পুলিশ গার্দিশগারি ৯-৮-৫-১-২-৮-৯-৪-৪-৫ মি বসাদ হায়াতে গার্দিশগারি আজ গার্দিশগারান দারির মানাতিকে আসিব দিদে খাস্তে আস কে আরামিশ খুদ রা হেফজ কোনান আজ তারিখে কানাল হাই রাসমি মুতালে শাবান বা তমাম দস্তুরুল আমাল হাই মহাফেজাতি সাদির শুদে আজ সুই মাকামাত রা রেওয়েত কোনান দার নজর গিরিফতান ওয়াজিয়াত ফেলি নখুস্ত ওয়াজির নেপাল বালেন্দর শাহ বা নুমাইন্দাগান মজলিস ফেডারাল আজ মানাতিকে আসিব দিদে মশওয়ারাত নমুদে বা বহস ও বাররসি বরসর খেসারাত নশি আজ ইন সাইল নাগহানি ওয়াজিয়াত সকুনত গাহাই সাহেলি বা তালাশ হাই ইমদাদি ও নজাতি মতমারকিজ বুদে হিন্দ এলাম নমুদে আস কে ইন কিশওয়ার দার ইন হাঙ্গাম বহরানি দার কেনার মারদুমে নেপাল ইস্তাদে আস ও আমাদে আস তা হামাই কুমাক হাই বশর দুস্তানাই মুমকিনে রা বে অন কিশওয়ার কে আজ সাইল আসিব দিদে আস ফারাহম খোনাদ খানুম দ্রৌপদী মুরমু রিয়াসত জমহুরি হিন্দ বা সিপি রাধা কৃষ্ণান মুআবিন রাইস জমহুর দার ইন হাঙ্গাম দুশওয়ার বা নেপাল ইজহার হামবস্তগি নমুদিয়ান নখুস ওয়াজির নরেন্দ্র মোদী হামচানিন বা হামতাই নেপালি খুদ বারেন্দর শাহ সোহবত নমুদে বা মারাতিব তসলিয়াত খুদ রা বে খাতির তলফাত জানিয়ে নশি আজ সাইল দার নেপাল এবরাজ দোষে ও হামচানিন মুজদ্দন ইন হাকিকত আমরা তহত ফেশার গুদাশ কে হিন্দ আমাদে ফারাহমি হার গুনে কুমাক বশর দোস্তানে মুমকিনে বে নেপাল আস বা টিম হাই হিন্দি দার হল হাম আহঙ্গি নজদিকি বা মকামত নেপাল দার তালাশ হাই নজাতি ও ইমদাদ রসানি হাস্তান হিন্দ দাহ তোনে কুমক হাই বশর দোস্তানে বা ইমদাদ রসানি দার বরাবর ইন ফাজ তবি বা দারু হাই জরুরি রা বারাই কুমক বে নেপাল কে দোচার সাইল ভিরানগার শুদে এরসল কারদে আস ডক্টর এস জয়শঙ্কর ওয়াজির উমুর খারজে হিন্দ দার এক পোস্ট দার রেসানে হয় ইস্তেমাই এবরাজ নামুদে কিন দার ইন হাঙ্গামে চলাস দার কেনার নেপাল বা মারদুমে উন কিশওয়ার ইস্তাদে আস দৌলতে মার্কাজি হিন্দ আজ নাজদিক ওয়াজিয়াত নাওশি আজ সাইল নাগহানি দার নেপাল র জিরে নজর দৌরাত ওয়াজির কিশওয়ার হিন্দ অমিত শাহ নিজ বা উন কিশওয়ার হামসায় এবরাজ হামদর্দি নামুদে বা গুফতে আস কে ভিরান গারি নাওশি আজ ইন সাইল দার নেপাল আমিকান গম আঙ্গিজ আস উ বা খানবাদে হাই কে আজিজ
عزیزان خود را در این فاجعه از دست داده اند اظهار همدردی می کند. او با سروزیران ایالت های بیهار و اترپردیش در مورد این فاجعه نپال صحبت